0: ویب سے نمارم کندے انڈیا کے مونسون دا کری کری اکائی با پیری ہے بسے پھر ویب سے نمارم کندے انڈیا کی ایگری کلچر دا بسے تھنگ پیری با سی کے مطانگ دا کوئی کے دم کوشن ہنگ بھی آپ کے سان سو دم لے کو مسی مکہی تھم سکے
1: نسی اوزاگی چلا با مطم کھرا کائی تھوک پیدونا کوئی کی سٹوڈیو سے دا لنکشن بھی رگا کوئی کی لوشن کی بکوئی اوئی بھی آبا کیا آما نسی اوزانا تھم بھی رمبا کی دمکتا آکاش پانی انفال نہارو کی کنچل کی مائکے دے کی تھگت پفنگ دوک چلی اوزا
0: আকাশবাণী ইম্ফালকে নাহারং খঞ্জেলকে থাকবসু আয়ংনাহিন থাকসরি আগে খাংজাব নলেজ খার খতং শেয়ার তো আমি খুদং চাপিব হাইনি থাকসরি
1: হজিক তাবিখ্রে নাহারোগি খঞ্জলকে মতামকে ই পাউদা ইবেমহল আইএসকে বায়োলজি এমদি এনভায়রনমেন্টকে অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি ওইনা থৌপু বীরবা পুশম ফিরোজ খান গে উনতনা ওয়ারিবতাই সাবা উনদনা ওয়ারিবতাই সানে জকিবি চ্যাপলিনা মাইসনা থরমসি তাহান জকিবি গলেনা মতাঙ্গে সিদানে সিয়োইনদি নাহারোগি খঞ্জল থরম সন্দুক জবা লুশিনচেরি থরম তাবিরমলিবা পুমদমকপু আমুকান খরুমচেরি।

আবি রে ডিস্ট্রিক্ট নিউজ লেটার দা চুরচানপুর জেলা কি চিঠি আইবা এখন চুরচানপুর কি পাউমি ফ্রান্সিস সঙ্গতে